মৈরাংথেম ইবহল সিং লাইসনি সৈমা তাবিরে ইসাই সৈরেব সুরচন্দ্র ইমনাম মথংদ তাবিরসি চংথাম সনাতন বি দেবী লাইসনি সৈমা রাধা কৃষ্ণ সীতা রাম

গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে গুমুরাইয়া মারে গেলে গুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।